ওই কোমড়ে বার্তা জুয়েছে বিফল রয়। চালক পরিচালক ইউনিয়নে দত্তি যানি কি 24 জুন 2026 রাতে বারি বাজে সাপুন্ডা প্রদেশব্যাপী চক্কা জাম কা এলান করে থা। সিরমৌর জেলা পরিষদকে অধ্যক্ষ আর উপাধ্যক্ষ ভাজপা সমর্থিত উমেদার বনে। অধ্যক্ষ শিবানী আর উপাধ্যক্ষ বলদেব ভণ্ডারী বনায় গোয়ে। ভাজপা নেতায় এজি জিত জুয়েছে কংগ্রেস সরকারকে নীতিওকে খেলাফ জনতা কা জনাদেশ বুল। তিনিয়ে বুলু যে প্রদেশ সরকার পছলে 3.5 বর্ষে মালিয়ালতকে সংকটকে বড়দে কর্জে বেরোজগারি বিকাশ কার্যকে ধীমি রফতার আর প্রশাসনিক কামকাজকে বুরি ব্যবস্থা সে যুঝে রয়ে জিও কারণে জনতায় তিনি জুয়েছে পঞ্চায়েতী রাজ চুনাও দে ঠোকরায় থয়। এতল অন্তরাষ্ট্রীয় অলিম্পিক দিবস অস মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুয়ে শিমলা সে অলিম্পিক ম্যারাথন খেজুয়েসে হরি ঝন্ডে দেখায়। একিউকি কার্যক্রম দো মুখ্যমন্ত্রী বুলো যে পর্যটনকে ঠড়োদা হিমাচল প্রদেশ নয় আয়াম স্থাপিত জুয়েসে করদা লাগে রা। ইন্দাকে সাথে মিড ডে মিল কর্মীও কা শিমলা দা হিজবিয়ালিও প্রদর্শন হওয়া তিনিয়ে আপনি মাঙ্গো পুরি না আনে দা আন্দোলন তেজ করনে কি বি জুয়েসে প্রদেশ সরকার খে চেতাবনী দেয়। এথে খবরসার আর এবে বাতলানে সরকার কি এক যোজনা কি ভাই সহকারিতা সা বিকাশ আমি কশমাত কা করে সক। সহকারিতা কা মতলব কি সরকার কে সহযোগ সাথী আপনা স্বরোজগার শুরু করন। ইন্দি একীকৃত সহকারী বিকাশ পরিযোজনা এক প্রমুখ সরকারি পহল অস। ইন্দা কা উদ্দেশ্য এজাই অস যে ভাই যতোড়ে বি আমার গাঁও গড়কে সহকারী সমিতি অস তিনি মজবুত বনানি আর ছোটে আর দরমিয়ানে কিসান কামগার আর গাঁও গড়কে যে মহিলা অস তিনখে আসান শর্তে দা কর্জা দেয় ঋণ দেয় আর প্রশিক্ষণ কৌশল দেয় তিনখে যে মালি হালত ঠিক করনি আর তিনখে স্বরোজগার দেয় জীবন গাড়ি জুয়েছে বেহতর বনানে দে ইমদাদ করনি তাকি গাঁওকে যে লোক অস গাঁওকে যে মহিলা অস সে আত্মনির্ভর ভি বনি সকলি যানি কি আপনা কারোবার আপু শুরু করে সকলি আপনি কুটুম পরিবার তে ডোই কমাই কা জরিয়া বনায় সকলি আর রোজগার বনায় রোজগার তৈয়ার করিও বিত্তীয় সহায়তা সাথে পরিবারকে মালি হালত ভি ঠিক করে সকলে। ইন্দে কি প্রমুখ সহকার যোজনায় কুছ হসমত কে অস যেদি আয়ুষ্মান সহকার অস হাসপাতাল আর স্বাস্থ্য সেবাওকে সহকার তাই যুবা সহকার অস যা মে আয়ুষ্মান সহকারকে বাত লাও তো এই অস ভাই যে জিনকে কুসিকে হাসপাতাল সা স্বাস্থ্য সেবা ইমদাদ লোনে তো সে আয়ুষ্মান সহকার শুরু করে সক। যুবা সহকারকে মাধ্যম সে যে নই নই বণিও দি সমিতি অস তিনদে নয় নয় বিচার লায় শুরু করে সক আর আপুতে স্বরোজগার বড়ায় সক। নন্দিনী সহকার তে রই মহিলাওকে অস মহিলাওকে নেতৃত্ববাড়ি সহকারী সমিতিওকে আর্থিক রূপ সে সশক্ত বনানে তে নন্দিনী সহকারকে শুরুয়াত করে থয় আর এক ওকা সহকার অস ডেয়ারি সহকার জুনজি তে রই আপনার ঘরে দুধারু গায়ে পাড় দুধকে কামকাজ দুড়িও দিয়ে অস সে আপনার দুগ্ধ উৎপাদ সহকারী সমিতিওকে বিকে সক আর বৈজার তোড়ি জুয়েছে আপনি পৌঁছ বনায় সক আর সামাজিক সশক্তিকরণ দা ভি আপনা যে যোগদান সে দেয় সক। সহকার সমিতিয়া জনকল্যাণকারী অস স্বরোজগার লিয়ানেওয়ালি অস আত্মবিশ্বাস বড়ানেওয়ালি অস আর আপনা সামর্থ বল বড়ায় আপু আপু তাই রোজগার বনানে সাথী সরকারকে সহযোগ
साथी जो असी आगू बढ़ने के प्रेरणा देने।

Jule pitimi machang mala khamjang bu yoto e akashwani shimla inu ngo tsering palmu tering ki dagrim gochung nain tering ki dagrim la jayala mahilaon ki bhumika rang sab rozgar mission in the danush korla yang gyakar ki lon ki nyampula lunyen punyen pu nyen nain ngansholla tering mahilaon ki bhumika rang sab rozgar sena khonji leha কি কল্লা শুনাইন আনে ইয়াতে হজি গ্যাকর কি ইউল কি ইয়ারকেত কি লেহা পেকা আনে ইয়া মিজে চিকপু মানে হজি জিমে চিকপু লা খাতার মা পেতা তব কি ইয়ে লাভ চাকি ইয়া ইয়াকপু ফেকা লং খঞ্জি অর্থব্যবস্থা রাজনীতি রং গ্যাকর কি ইয়ারকেত কি ফিলা লিহা পেকা দাং তিদিন কি তুজলা আনে ইয়া তব জাগালা খঞ্জি ইয়ন্দন সু হাও খঞ্জয়ালা অয়া পেছান জোয়া গি আম্বুলা আনেয়ালা খাংবা চিকপু কি লেহা মান্দা থাংবুংলা আনেয়ালা খাংবারু লেহা পেচা ফিলা খম্বায়া খাংবি লেহা চিকপু ফেদিন দেখা দাং থিরিং কি তুজলা মিয়া সামলো কা হতো কা কি দাং থিরিং কি আনেয়ালা ইয়ে লাভ গা ইয়ন্দন লাভ ডক্টর ইঞ্জিনিয়ার ইয়ং ইয়ং ইয়ে লাভ কিন বৈজ্ঞানিক আধিকারিক সৈনিক রং ব্যবসায় রং নেতা কি লুব্রয়া ইয়ারকেত ফেকা আনেয়া কি খাক চিনমু ভূমিকা জিমেত কি ফিলা চি লাহা হিনুয়া সেনা চি লাহা ফেজ আম খঞ্জা আমা চিকপু কি লেহা টুয়ালা সংস্কার সেনা খঞ্জা এলা ইয়ন্দেন ইয়াং তেচা ইয়ে লাপচা কি ফিলা গা লাপচা ইয়াং টুয়ালা দিমু ছাই লাপচা দিকি অতি ফিলা পেরা কা ইয়োগা চিক আনে তে লাভ দেন ইয়োক না জিমেত গাংবু লাভ দেন চকসে ইয়োগা চিল আছে না আনে লাভ চানি ইয়ন্দেন দিমু ছাই লাভ চানি অই জিমেত পুরা গাংবু লা গা লাভ চা রং ইয়ন্দেন লাভ চা ওকা ইয়াং দাং তিনি কি তুজলা সব রোজগার সে না চিসাক বাতা হতে রং কি লেহা আনে ইয়া দাং তিনি ইয়াং খাং বারু মেদে ইয়াং রাহা পেচাতে দি গত অতীতে নাম যাহা গত ও অতিথি ইয়ন্দেন মূল কি ঘুষা দাং তিরিং কি আনে এলা মূল কি ফিলা মজবুত চুয়া রং খঞ্জারা রং রং কি চি অতি লেহা অন্না অতিলা আত্মনির্ভর চুয়া কি লাহা ফিলা ইনো আনে এলা ইয়াং মিনাং জাগায় লেহা চুয়া ফিলা থারিং বুরু ডোনা ইয়াং খাংবার দেচি চি লেহা চুনা অতিলা অয়া ইয়াং ইয়ারকেত কি ফিলা চি চি অগাওয়াছে না সেলাই রং কড়াইছে না চি অগ ছিম্বু চেমনা রং কড়াইছে না ইয়াং অতি দিমু দিম মেন্দো মা চরে অতিয়া চুয়া ফিলা বিউটি পার্লার কি ইয়াং চি লেহা নতিয়া ইয়াং থালো ইয়া দিকা মাং প্রচলিত কা ইয়াং বেকরি সেনা বেকরি সে না ইয়াং অয়া বি চি সানা বিস্কিট ব্রেড অতিয়া ইয়াং খাদ কি উৎপাদন হস্তশিল্প কার্য সে না ইয়াং লেহা লাকপি লেহা চি অন্নতিয়া অনলাইন ব্যবসায় সে না তেনে খাংবার অয়া দে চি চি অনলাইন লেহা পেননা অতিকা ইয়াং খাংবার অয়া চি অনা থা সোশ্যাল মিডিয়া সো অয়া খাংবার চি লেহা চু নতিলা অনলাইন চুক তং যে চরে খেতি রং বাগবানী শিংলি লেহা চুক সি ফেননা শিঙ্গা কি ইয়াং লেহা অতিকা আনিয়া চুক সি ফেননা ইয়াং ডেয়ারি রং বাগবানী সে ইয়াং অমায় অমি লাহা রং অমালা মারতন শ অমা চংজা অতি লেহায়া খঞ্জায় ফেন না স্বয়ং সহায়তা কি সমূহ কি মাধ্যম সে ইয়াং অয়া চি খঞ্জি স্বয়ং সহায়তা কি গ্রুপ চুকুন চুকুন চুই আনে ইয়া থালো ইয়া ইউল ইয়ারু অতিলা লাহা মিনা সরকার সুতেকা ইয়াং অয়া স্টল চরে চুনা মি আরো থারিং বুরু অই চি অরং জ্যাম চরে চুনা ইয়াং অয়া অয়রু ইয়াং অতেরু কুশুকি জ্যাম চুলুকি জ্যাম ইয়াং থালো সি বকথন কি জুস না অতি মিনাং মেতি চুই অয়া চংয়েঙ্গা অদি ত্যাং আনে রং খোরং লেহা চুকসি আনে আই বেলা মা দেতা অত লেহা পেন না ওকা অতি ফেলা রং রা সব রোজগার সেগা ইয়াং সে না সব রোজগার সে না আনে খোঁটি লেহা অতি রে মিনাং মেতি ইয়াকপু ফেচালা আনে আলা চুই গুছে তেনে আনে রং রং কি লেহা কা জয়া বেলা দেখু মেতা খোঁটালে মূল লং না অতি মূল চু খঞ্জারে চি ও খঞ্জে রং চি খঞ্জে রং গুছে অন্য খনি জেব খরচা চরে চুঁয়েঙ্গা সব